আছে, ইয়াতে নেলগুনি চিন নচেনি মিচিরু নচেন নচেনি গি মিটিন করা এমুই গই গিরি লেগা উই চন আপচেরে লেনে আগুনি চিন নচক লে বুনু নিও মি আগি গি মিটম বাবা আই গন বুয়ানা কলেজ জি গি জুগস্তনে নি চিন নচেনি মিটিন ইয়ানা ইমাজি গগিলে জিনে না সুবুই নচক নউনে ইনুর চিগে 3000 আগুই না সুবুই জিতা গে তুলগুলে লেনিয়ন ডগা বলাঙ্গা চুকলে চুকা উচিত বিগত যে চাঙ্গে এনি কুনু গো থো মগি জুগো সনরি আইরে গইনে ওয়ান বিগি ডুগো সানা নিতং নব স্টার 274 আজ নিতং নব স্টার 274 আজ টিগি টিটি নাম্বার 1 এন নাম্বার 1 কি কুনু 3000 এনি কুনু গি জুগো সনরি কি কুনু 3000 নিতং নব স্টার 274 আজ টিগি টিটি number 1 imagine you going 3000 in gune chi not any meet in your allegiance in gilge isibu number 1 in between your brain college meeting because you got 3000 italian that book italian 29 shillings 23 25 24 27 22 shillings nitong number star 274 age ticket number 1 majin 3000 ni ngunu gidi gostene ne ko juguge tena no gile ni sugar wele sugaruge jiba subuye imwe geti ndai manda tipo beni ona aga mo mi tena sugaruge ni ono ko manyu go nyurchi ni go menyu inyurchi ge gitu gostene ne inye nyurchi ge gitu ge eni ona ajoten ajiba sugaruge Alright, in the number star 274 Aja. In between Ryan, in the number star 274 Aja. A ticket number 1. Ticket number 1. Not talking about 3000 get to go send any. Call it E-boy man. Till ticket number 1. Again, you're to get 3000. Aga go ni tira gole bunu nyo gipta yata. Matin kuka guru miti otani oni miti na. And agoni na shwari tembe tuni brana leji lewa mnyeta gonyo wi meeting tayat anane mago kwaman anane mago tuoso ni koyesi age lagine wa gina ne gipta to le ya jemnya tena kali ni tong the bus star 274 aje tigiti number 3 imajigi gone 3000 ni gone ago jambi jodan jigi chenge ni gune gitu wasane majita genge mabi mut o mabi somoga no jenga dub jose genyana nitong number star 274 aja ticket number 1 now.

অগ্নিজনে জিগলে চিলিল চিলিল চিলিল এই আচ্ছা নিগি ওয়াংনা চিকি চুকস্তেনে এন অরে না চগ্নে ইনে গেনে আগলে জি জি না চনে মিথন্যন আগের কিছু কিছু অন্ডে গো কিছু গাঙ্গুয়ান আগলে জি কিছু কস্তেনে এন ইনগুনে ফাস্ট কাম ফাস্ট সার্ভ নিগি ওয়াংনে আগি ওয়াংনে কিছু কস্তেনে ওকে পাতা বাতিয়া কসে মাসান্তি গোটিঙ্গি লেগা মেনুর শিগে ইয়ং এতেন লেগানো টুল গবিসা এ বাইসিয়ে ডিগিটি নাম্বার 7 এনি গুনে গিতু গস্তেনে নি নিতং নবা স্টার 274 আজ ডিগিটি নাম্বার 7 আগে গরে গিতু গুনা না ডিগিটি নাম্বার 7 আতে নবা 25000 এন ওরে নতং নে নেগেন নতং নবা স্টার 274 আজ ডিগিটি নাম্বার 7 এই ডিগিটি নাম্বার 7 ইনুর চিগেগি টু গস্তেনেনে আগিউয়ে আগ 25000 সো নিতং নবা স্টার টু এ 74 আজ ডিগিটি নাম্বার 7 3 মিনিট টু গুন অন জগে কলে নিতং নবা স্টার 274 আজ ডিগিটি নাম্বার 7 নেগেগেরে নি অন জগে ইতিন্দাই গি জগ 3 মিনিট ഗഗരേങ്ഗിറ്റ് Nitang number star 274 aj it in day 2 minutes. Tila ne tiki disi John Yangi wangunati tu tiyata.